শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 11 জুলাই শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বৃহস্পতিবার দাফন করা হয়েছে, তবে তার পুত্র ও উত্তরসূরি মোস্তফা খামেনি সেখানে উপস্থিত ছিলেন কিনা তা গণমাধ্যম জানায়নি। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। উত্তর পূর্ব ইরানের মাশহাদে শিয়াদের পবিত্র স্থান ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। দাফনের আগে মোস্তফার 3 ভাই তাদের পিতার কফিনের সামনে দাঁড়িয়ে বহু শোকাহত মানুষের সঙ্গে প্রার্থনা করেন। দাফনের পরপরই যুদ্ধ বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা ছিল, তবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানায় যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর তেহরানের হামলার জবাবে তাদের সামরিক বাহিনী ইরানের ওপর হামলা চালিয়েছে। এরপর থেকেই উভয় পক্ষ একে অপরের উপর হামলা চালিয়ে আসছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্টস ঘোষণা করেছেন যে তার দেশ যুক্তরাষ্ট্রের নির্মিত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনতে সম্মত হয়েছে। এই চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত ছিল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জার্মানিতে তার দেশের সামরিক উপস্থিতি কমিয়ে আনার কথা বলেছিলেন। বৃহস্পতিবার বার্লিনে মার্টস বলেন, আঙ্কারায় ন্যাটো বৈঠকের ফাঁকে আমরা মার্কিন সরকারের সঙ্গে এই মর্মে একমত হয়েছি যে আমরা আমেরিকার টমাহক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে জার্মানিতে মোতায়েন করব। মার্টস বলেন, তার দেশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শূন্যতা পূরণ করছে। তিনি আরও বলেন যে তারা নিজস্ব ইউরোপীয় ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করবেন। 2024 সালে উভয় দেশ এই মর্মে সম্মত হয়েছিল যে যুক্তরাষ্ট্র এবছর থেকে জার্মানিতে তাদের বাহিনীকে দূরপাল্লার অস্ত্রে সজ্জিত করবে। এই চুক্তির মধ্যে টমাহক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাধা দানকারী ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট তৈরির জন্য একটি জাপানি কোম্পানির সাথে সমন্বয় সাধনে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জানান যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেবে। এরপরই তিনি এই মন্তব্য করেন। তুরস্কে ন্যাটো সম্মেলনের পাশাপাশি তাদের মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। লাইসেন্সের অধীনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ সম্পর্কে মন্তব্য করতে বললে জেলেনস্কি বলেন, জাপানি এই কোম্পানিটি অত্যন্ত উচ্চ পর্যায়ের উৎপাদন প্রদর্শন করেছে। তিনি আরও বলেন, ইউক্রেনে উৎপাদন শুরু করার জন্য এটি একটি শক্তিশালী দৃষ্টান্ত।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানা দুই সপ্তাহের বেশি সময় পরেও অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো খুব ধীর গতিতে এগোচ্ছে। ধারণা করা হচ্ছে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে যে 24 জুনের ভূমিকম্পে বৃহস্পতিবার পর্যন্ত 3,889 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরার একটি শহর কারাবাজেদার ভবনগুলো কংক্রিটের খণ্ডের স্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া নিজের ছোট বোনের খোঁজে থাকা এক নারী জানান, ধ্বংসস্তূপ সরানোর জন্য কোনো ভারী যন্ত্রপাতি নেই। তিনি বলেন, তার বোনের পরিবারও আটকা পড়েছে এবং তাদের বের করে আনার জন্য তিনি সাহায্য চেয়েছেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বেঁচে যাওয়া মানুষদের সহায়তা প্রদান করে আসছে। বেসরকারি সংস্থা পিস উইন্ডস জাপান কারাবাজেদার কাছে একটি অস্থায়ী ক্লিনিক খুলেছে। বৃহস্পতিবার বহু উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি সেখানে চিকিৎসা নিতে গিয়েছিলেন। এনজিওটি স্থানীয় বাসিন্দাদের সাথে মিলে তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুতদের কারি ও ভাত পরিবেশনের কাজও করেছে। মিৎসুবিশি মোটরস বিপুল পরিমাণে মানবাকৃতির রোবট উৎপাদন করার জন্য একটি জাপানি উদ্যোক্তা কোম্পানির সাথে জোট বেঁধেছে। এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের কারখানায় যন্ত্রগুলো ব্যবহার করার পাশাপাশি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কাছেও বিক্রির পরিকল্পনা করছে। অংশীদাররা বলছে যে তাদের লক্ষ্য এমন রোবট তৈরি করা যা মানুষের সাথে কাজ করতে পারবে এবং নড়াচড়ার অনুকরণ করতে শিখবে। হাইল্যান্ডার্স নামের উদ্যোক্তা কোম্পানিটি টোকিও বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে এবং এটি ফিজিক্যাল এআই এর বিশেষজ্ঞ। মিৎসুবিশি দ্রুত হলে আগামী বছর থেকেই তাদের কিয়োতোর কারখানায় রোবটগুলোর বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে। মিৎসুবিশি মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাতো তাকাও বলেছেন, আমরা একটি নতুন শিল্প ভিত্তি গড়ে তোলার লক্ষ্য রাখি যেখানে মানুষ এবং রোবট একসাথে কাজ করবে। হাইল্যান্ডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুওকা হিরোইয়াও এই অংশীদারিত্ব প্রসঙ্গে বলেছেন যে, আমরা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশের শ্রম ঘাটতি ও সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মের হাতে একটি উজ্জ্বল ও শক্তিশালী জাপান তুলে দিতে চাই। উত্তর জাপানের একটি কৃষিপ্রধান গ্রামের ধান খেতে তৈরি করা বিশাল চিত্রকর্মগুলো এখন দেখার জন্য সেরা মৌসুমে প্রবেশ করেছে। আওমরি জেলার ইনাকাদাতে গ্রামের ধান ক্ষেতের শিল্পকলা একটি বার্ষিক উৎসব যা বহু পর্যটককে আকর্ষণ করে। প্রতিবছর বিভিন্ন রঙের পাতা ও শীষ উৎপাদনকারী নানা জাতের ধান রোপণ করে বিশাল আকারের চিত্রকর্ম তৈরি করা হয়। চলতি বছর ঐতিহ্যবাহী ভৌতিক চিত্রকলার থিমের উপর ভিত্তি করে ছবিগুলো তৈরি করা হয়। বুধবার স্থানীয় একটি আইডল গ্রুপের প্রাক্তন সদস্য জোনা গোল্ড ঘোষণা করেন যে ধান ক্ষেতের এই শিল্পকর্ম দেখার সেরা মৌসুম এখন এসে গেছে। এবছরের ভৌতিক চিত্রকলা থিমের জন্য তিনি একটি সাদা কিমোনো পরে হাজির হয়েছিলেন। অষ্টাদশ শতকের চিত্রশিল্পী মারুইয়ামা ওকিওর একটি ক্লাসিক ভৌতিক চিত্রকর্মের উপর ভিত্তি করে নির্মিত এই শিল্পকলাটি একটি ধান ক্ষেতে পূর্ণাঙ্গ প্রদর্শনে রয়েছে। এর পাশের একটি ধান ক্ষেতের উপর মাঙ্গা স্রষ্টা ইশিজুকা চিহিরোর আঁকা ওকিওর চিত্রকলার একটি আধুনিক রূপান্তরও দেখা যাচ্ছে। দর্শনার্থীরা একটি মনোনীত পর্যবেক্ষণ স্থল থেকে একনজরে দুটি বিশালাকার ভূতের ছবি দেখতে পারেন। গ্রামটির কর্মকর্তারা বলছেন, ইনাকাদাতে ধান ক্ষেতের শিল্পকর্ম দেখার সেরা সময় আগস্টের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।
3: রাজিও নিপ্পন です東京 からお送りします
4: This is NHK World Radio Japan Tokyo